0: बेला जी की आवाज में ये सुंदर सा भजन आप सभी सुनने वालों की सेवा में बस पेश की गई है। सुनने वालों, चले प्रोग्राम में हम आपको ले चलते हैं हेडलाइंस न्यूज की ओर और उसके बाद फरकीर से इन्फॉर्मेशन आपकी सेवा में बस पेश किया जाएगी और उसके बाद भजन यात्रा का प्रोग्राम आगे तक पेश किया जाएगी और लखबीर सिंह लाखा की आवाज में एक सुंदर सा भजन पेश होगा।
1: Dit is Jos Tuinstra met de hoofdpunten van het radionieuws op Radio SBS. De afsluiting van het Twente-kanaal dreigt veel vaker voor te komen en er is geen oplossing in zicht. Door de aanhoudende droogte is het kanaal dicht omdat het waterpeil te laag is. Het vliegveld Luxemburg-Vindel was gisteravond enkele uren dicht nadat er drones waren waargenomen in de buurt van de luchthaven. De Oekraïense president Zelensky heeft president Trump en het Amerikaanse congres bedankt voor nieuwe sancties tegen Rusland. De Russen gaan dit weekend naar de stembus voor de Duma, het Russische parlement. Het weer, veel bewolking en vooral in het noordwesten af en toe wat lichte regen. Het wordt 19 tot 22 graden bij een matige tot krachtige zuidwestenwind. Aan zee windkracht 6. Tot zover de hoofdpunten van het radionieuws op Radio SBS.
2: Nu de verkeersinformatie op Radio SBS.
3: Dit is Erwin de Hart van de ANWB. Er zijn geen bijzonderheden.
2: Tot zover de verkeersinformatie op Radio SBS.

0: सुंदर सा आरती भजन बस प्रोग्राम में पेश की गए आप सभी और सभी सुनने वालों की सेवा में। यहाँ तक प्रोग्राम भजन यात्रा पेश की गई आप सभी सुनने वालों की सेवा में। आसरा उम्मीद है सुनकर और काफी पसंद किया है। मत भूलना कल सुबह 8 बजे से फिर प्रोग्राम भजन यात्रा आप सभी सुनने वालों की सेवा में पेश किया जाएगी रेडियो SBS की जरिए। 9:00 प्रोग्राम में 3 मिनट व्यतीत हो चुका है। प्रोग्राम में हम आपको ले चलेंगे खबरें की ओर और खबरें के बाद तुरंत पुरानी फिल्में संगीतों का प्रोग्राम आप सभी और सभी सुनने वालों की सेवा में बस पेश किया जाएगी।
1: Radio SBS wens je een heel fijn weekend. En nu reclame, nieuws en het weerbericht op Radio SBS.
2: Voor exclusieve Indian fashion kleding tegen de hoogste korting ga je naar Muskurata in Den Haag. Met 300 vierkante meter, de grootste in Nederland, met elke week de nieuwste collectie. Lehenga's, bruidslehenga's, anarkali, churidars, kurtis, salwar kabis, dhoti pakjes, kurta pajama's. Exclusieve kleding voor dulha en dulhin. Kinderkleding, armband met naam, sieraden, bridal ketting set, bindi, tasjes. Sjaal voor barati, pagri, ook voor grote en kleine murtis. Alles onder één dak bij Muskurata. Heb je binnenkort wat te vieren of heb je een bruiloft, dan draag je kleding van Muskurata. Kom langs bij Muskurata op de Karel Roosstraat nummer 4 in Den Haag en vertel dat je reclame gehoord hebt op Radio SBS of dat Radio SBS je gestuurd heeft. Dan krijg je extra en extra korting voor info, bel of WhatsApp. Harpreet op 06 58 88 83 24. 06 58 88 83 24. Check voor update en nieuwste collectie muskurata.nl. Gratis parkeren, 6 dagen per week open, maandag gesloten. De snelste en goedkoopste manier om reclame te maken is via Radio SBS. Met een minimale budget bereik je direct jouw exacte doelgroep. Bel vandaag nog voor informatie op 030-265-6560. Je kan ook een mail of een app sturen via radiosbs.nl.
3: Dit is Jos Thuisa met het radionieuws op Radio SBS. Door nieuwe plannen van het kabinet dreigen honderden kleine scholen in Nederland te verdwijnen, vooral in de steden. Daarvoor waarschuwen oude organisaties in de Telegraaf. Volgens directeur Luiks van

0: भरोसा फिल्म का गाना बस पेश की गई लता जी की आवाज में, वो दिल कहां से लाऊं। खासतौर पर दनहाग शहर से पहली मरतबा यहां रेडियो SBS का स्टूडियो की ओर तार किया लक्ष्मी, और लक्ष्मी ये खास गाना आज की प्रोग्राम में मांग किया, जो आप सभी और सभी सुनने वालों की सेवा में बस पेश की गई है। लक्ष्मी आपको भी शुभ दिन, और रेडियो SBS का प्रोग्राम दनहाग शहर के अंदर में जरूर सुनते ही रहना, और इसी तरह से प्रोग्राम में हमेशा भाग लेते ही रहना। म्यूजिक बेस रेडियो स्टेशन का प्रोग्राम पेश किया जा रहा है आप सभी सुनने वालों की सेवा में। यहां से प्रोग्राम में हम आपको ले चलते हैं हेडलाइंस न्यूज की ओर और फकीर से इंफॉर्मेशन की ओर, उसके बाद तुरंत हम आपसे फिर मिलते हैं और भी सुनने वालों की खूबसूरत मांगे हुए गाना की ओर, तो जरूर सुनते ही रहना।
1: Dit is Ewald van Liemt met de hoofdpunten op Radio SBS. Google's AI-model Gemini heeft tijdens een test zelfstandig 3 bedrijven gehackt. De AI kreeg onverwacht toegang tot het internet en besloot toen om zelf bedrijven aan te vallen. Door nieuwe plannen van het kabinet dreigen honderden kleine scholen in Nederland te verdwijnen, vooral in de steden. Daarvoor waarschuwen ouderorganisaties en de Telegraaf. Het Twentekanaal kan rond 2050 iedere 2 jaar worden afgesloten door extreem lage waterstanden. Zo blijkt uit berekeningen die al jaren bekend zijn bij Rijkswaterstaat. En de Amerikaanse president Trump heeft voor het eerst in zijn tweede termijn nieuwe sancties tegen Rusland ingesteld. De maatregelen zijn met name gericht op de Russische economie, banken en de olie- en gassector. Het weer, veel bewolking en vooral in het noordwesten af en toe wat lichte regen. Het wordt 19 tot 22 graden bij een matige tot vrij krachtige zuidwestenwind. Aan zee en boven het IJsselmeer heeft die kracht 6. Tot zover de hoofdpunten van het radionieuws op Radio SBS.
2: Nu de verkeersinformatie op Radio SBS.
3: Dit is Erwin de Hart van de ANWB. Er zijn geen bijzonderheden.
2: Tot zover de verkeersinformatie op Radio SBS.

0: आज की प्रोग्राम में पेश की गई रेडियो SBS की जरिए आपका मन चाहत रेडियो रेडियो SBS संगीत भरी स्टेशन का प्रोग्राम पेश किया जा रहा है द बेस्ट बॉलीवुड हिट्स रेडियो SBS की जरिए कुमार सानू और अलका जी की आवाज में ये गाना भी आपने सुना रेडियो SBS की जरिए जो पेश की गए आप सभी सुनने वालों की सेवा में।
1: Dit is Ewald van Liemt met de hoofdpunten op Radio SBS. Denemarken en Groenland bevestigen nu dat ze een akkoord met de VS hebben gesloten over de veiligheid van Groenland. Ook moeten militaire bases of gevoelige investeringen van andere landen worden voorkomen. Bijna driekwart van de geplande nieuwbouwwoningen in Nederland is een appartement, terwijl veel woningzoekers liever een huis met een tuin willen. Dat blijkt uit onderzoek van onder meer het Economisch Instituut voor de Bouw. Google's AI-model Gemini heeft tijdens een test zelfstandig 3 bedrijven gehackt. De AI kreeg onverwacht toegang tot het internet en besloot toen om zelf bedrijven aan te vallen. En vandaag heeft de dieselprijs aan de pomp een recordhoogte van €2,82 per liter bereikt. Dat meldt voordeelplatform United Consumers. Het weer, veel bewolking en vooral in het noordwesten af en toe wat lichte regen. Het wordt 19 tot 22 graden bij een matige tot vrij krachtige zuidwestenwind. Aan zee en boven het IJsselmeer heeft hij kracht 6.
2: Tot zover de hoofdpunten van het radionieuws op Radio SBS.
3: Nu de verkeersinformatie op Radio SBS.
4: Dit is even de hart van de ANWB. Er zijn geen bijzonderheden.
3: Tot zover de verkeersinformatie op Radio SBS.
0: सुनवालो रेडियो SBS का प्रोग्राम आप सभी सुनवालो की सेवा में पेश किया जा रहा है। 3 मिनट ओवर हाफ 12 स्टूडियो टाइट हो चुका है। एक गाना बस प्रोग्राम में पेश होगा, नई संगीत में नई आवाज में ये गाना जो रिलीज किया गया है, एक मुलाकात जरूरी है सनम। खासतौर पर सुतमेर शहर के अंदर में शांता भी हमारा प्रोग्राम को सुनते हैं और ये गाना बस सुनना चाहते हैं आज के प्रोग्राम में, एक मुलाकात जरूरी है सनम।

आपकी कशिश इस द फिल्म आशिक बनाया आपने en is gezongen door Himesh Reshamya en gezongen door Rahul Mishra komt uit de film Half Girlfriend Tu Hi Hai.

0: बंद करो ये बकवास, कोई नामी गाना शुरू करो।
1: Zumba was uit de film Good News en is gezongen door Romy. En uit de film Tera Mera Satrahe komt de titelsong, gezongen door Udit Narayan Elkayachnik.